0: হিসাবে উপস্থিত থাকিব। মাননীয় কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ ডাঙরিয়াকে ধরে আমার রাষ্ট্রীয় সভাপতি শ্রদ্ধেয় নীতিন নবীন ডাঙরিয়া, বিভিন্ন রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী সকল, উপমুখ্যমন্ত্রী সকল, এনডিএ শাসিত প্রদেশ সমূহের, তেনে ধরনের আমার সমগ্র ভারতের পৰা দলের জ্যেষ্ঠ শ্রেষ্ঠ নেতৃবৃন্দ আর কেন্দ্রীয় সরকারের কেবাগৰাকীও মাননীয় মন্ত্রী এই অনুষ্ঠানত অংশগ্রহণ করব।
1: মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন বিজেপি মিত্রজোঁট সরকারের পাঁচ বছরীয়া কার্যকাল অন্ত পৰাৰ লগে লগে দেৱজিৎ শইকীয়াই সাংবিধানিক নিয়ম পালন করে বুধবারে রাজ্য সরকারের মহাধিবক্তা পদ ত্যাগ করে। শ্রীশইকীয়াক 2021 চনত হিমন্ত বিশ্ব শর্মায় মুখ্যমন্ত্রীর দায়িত্ব লওয়ার পাছতেই মহাধিবক্তা হিসাবে নিযুক্তি দিয়া হৈছিল। নির্বাচন আয়োগে প্রায় দেড় মাসজোড়া প্রক্রিয়ার অন্তত অসম, তামিলনাডু, কেরলম, পশ্চিমবঙ্গ আর পুডুচেরীর কালি নির্বাচনী আচরণবিধি প্রত্যাহার করে। আয়োগের অবরসচিব প্রফুল্ল অবস্থিয়ে এটা নির্দেশযোগে অসমসহ পাঁচখন রাজ্যের উপ নির্বাচন সম্পন্ন হওয়া গুজরাট, কর্ণাটক, মহারাষ্ট্র, নাগাল্যান্ড আর ত্রিপুরার সমষ্টিকেটার পরও নির্বাচনী আচরণবিধি প্রত্যাহার করার কথা ঘোষণা করে। অবশ্যই নির্দেশটুত পুনের ভোটগ্রহণ হবলগিয়া পশ্চিমবঙ্গের ফাল্টা সমষ্টিত আচরণবিধি বলবৎ থাকিব বলে স্পষ্ট করে দিয়া হয়েছে। নির্বাচন আয়োগে সরকারের মুখ্য সচিব আর মুখ্য নির্বাচনী বিষয়াকু পত্রযোগে নির্বাচনী আচরণবিধি প্রত্যাহার বিষয়ে অবগত করেছে। আচরণবিধি প্রত্যাহারের রাজ্য সরকারের নতুন জনকল্যাণমূলক আঁচনি বা উন্নয়নমূলক প্রকল্পের বিষয়ে ঘোষণা করব পারিব। ইয়ার উপরি প্রশাসনিক রদবদলের ক্ষেত্র থাকা নিষেধাজ্ঞাও এটার কার্যকরী নহব আর সাধারণ প্রশাসনিক কাম কাজত সৃষ্টি হওয়া স্থবিরতা দূর হব। ইপিনে নির্বাচন আয়োগে আদর্শ আচরণবিধি বলবৎ হয়ে থাকার সময়সহ পাঁচখন রাজ্যের পৰা মুঠ 1444 কোটি টাকা মূল্যের নগদ ধন, সুরা, ড্রাগস তথা উপহার সামগ্রী জব্দ করা বলে জানিবলৈ দিছে। আয়োগে প্রকাশ করা মতে ফ্লাইং স্কোয়াড আর স্টেটিক সার্ভিলেন্স টিমে রাজপথৰ পৰা 6.7 কোটি টাকা জব্দ করেছে। ইয়ার বিপরীতে তামিলনাড়ুর পৰা 105 কোটি টাকা, পশ্চিমবঙ্গের পৰা 31, কেরলমের পৰা 12 আর পুডুচেরীর পৰা 33 লাখ টাকা জব্দ করে। আয়োগের তথ্যমতে নির্বাচনী আচরণবিধি কার্যকরী হয়ে থাকার সময়সত 22 কোটি টাকা মূল্যের 8,28,000 লিটার সুরা, 70 কোটি টাকা মূল্যের ড্রাগস, 3 কোটি টাকা মূল্যের গহনা, 14 কোটি টাকা মূল্যের অন্যান্য সামগ্রী সহ মুঠ 117 কোটি নগদ ধন, সুরা আর সামগ্রী জব্দ করা হয়। কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহর অধ্যক্ষতাত আজি কলকাতাত হবলগিয়া পশ্চিমবঙ্গের বিজেপির নবনির্বাচিত বিধায়কসকলের বৈঠকত বিধায়নী গোটের নেতা বাছনি করা হব। রাজ্যখনের নতুন মুখ্যমন্ত্রী আর মন্ত্রিসভার সদস্যসকলে কাইলৈ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকীর দিনা শপথ গ্রহণ করব। কলকাতার ব্রিগেড পেরেড গ্রাউন্ডত নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণের প্রস্তুতি পূর্ণগতিত চলি আছে। শপথ গ্রহণের কটকটিয়া সুরক্ষার ব্যবস্থা করা হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় গৃহমন্ত্রী অমিত শাহ, বিজেপির জ্যেষ্ঠ নেতা আর বিজেপি শাসিত রাজ্যসমূহের মুখ্যমন্ত্রী তথা উপ মুখ্যমন্ত্রী সকল শপথ গ্রহণ অনুষ্ঠানত অংশগ্রহণ করার কথা। দেশের আন অংশের অসমতো কাইলৈ জিলা আইন সেবা প্রাধিকরণের উদ্যোগত লোক আদালত অনুষ্ঠিত হব। এই রাষ্ট্রীয় লোক আদালতের জড়িয়ে বিভিন্ন ফৌজদারি, দেওয়ানী, পারিবারিক, মটর দুর্ঘটনা, রাজহ সংক্রান্ত গোচর আদির ব্যয়হীন খরতকীয়া নিষ্পত্তির ব্যবস্থা করা হয়েছে। তদুপরি ব্যাংকর লেনদেন সম্পর্কীয় গোচর, টেলিফোন বিল, বিদ্যুৎ মাচুল সম্পর্কীয় বিবাদসমূহ নিষ্পত্তি করা হব। জনসাধারণের সুবিধার্থে এনে গোচরসমূহের আগতীয়া শুনানিরও ব্যবস্থা করা হয়েছে। দরং জেলাত রাষ্ট্রীয় আইন সেবা প্রাধিকারী তথা অসম রাজ্যিক আইন সেবা প্রাধিকারীর উদ্যোগত লোক আদালতের আয়োজন করা হয়েছে। জেলাখনের আগতীয়াকৈ জাননী লাভ করা লোকসকলে জেলা আইন সেবা প্রাধিকারীর কার্যালয়ের সঙ্গে যোগাযোগ করে অথবা ইমেইল যোগে এই সুবিধা লব পাৰিব। জাননী লাভ নকৰা লোকসকলে দরং জেলা কোষাগারের সমীপত থকা জেলা আইন সেবা প্রাধিকারীর কার্যালয়ত যোগাযোগ করে বিবাদ নিষ্পত্তির সুবিধা লব পাৰিব। নলবাৰী জিলাতো কাইলৈ রাষ্ট্রীয় লোক আদালত অনুষ্ঠিত হব বলে নলবাৰী জিলা আইন সেবা প্রাধিকরণে জানাইছে। লোক আদালতের জাননী পোৱা সকল লোককেই এই প্রক্রিয়াত অংশগ্রহণের প্রাধিকরণে আহ্বান জানাইছে। একদরে ডিফুর জিলা ন্যায়িক আর বোকাজানের মহকুমা ন্যায়িক আদালতের চৌহদত লোক আদালতত ফৌজদারি আর দেওয়ানী গোচরকে আদি করে বিভিন্ন গোচরসমূহ নিষ্পত্তির ব্যবস্থা করা হয়েছে। জিলা আইন সেবা প্রাধিকরণ কর্তৃপক্ষই আদালতের জাননী লাভ করা সকল ব্যক্তিকেই নিজ নিজ গোচরসমূহ নিষ্পত্তি করার উপস্থিত থাকবলে আহ্বান জানায়। রাষ্ট্রীয় লোক আদালতের অধীনত লক্ষিমপুর জিলা আদালত আর ঢকুয়াখানা মহকুমা আদালতত কাইলৈ বিভিন্ন ফৌজদারি আর দেওয়ানী গোচর নিষ্পত্তি করা হব। সংশ্লিষ্ট সকলক সেইদিনা পুৱা 10 বজাত উপস্থিত থাকবলে জিলা আইন সেবা প্রাধিকরণের দ্বারা নির্দেশ দিয়া হয়েছে। লক্ষিমপুর জেলার ঢকুয়াখানার মহখুলি চাপরির মনোমোহা প্রাকৃতিক পরিবেশত আজিরে পৰা তিনিদিনিয়াক ঐতিহ্যমণ্ডিত ফাট বিহু পালন করা হব। পুৱা ফাট পতাকা উত্তোলনের বিহু পালনের শুভারম্ভ করা হব। এই অনুষ্ঠানত বিশ্ববরিণ্য শিল্পী ভূপেন হাজরিকা আর জনতার শিল্পী জুবিন গার্গর প্রতিমূর্তি উন্মোচনের শ্রদ্ধা নিবেদন করা হব। কার্যসূচীর অংশ

প্রতিখন ঘরের বাণী আকাশবাণী, সকলোরে হৃদয়ের বাণী আকাশবাণী। আমি আগবাড়ি আপনার সঙ্গে অন্তরঙ্গ সম্পর্ক গড়িবলে মাত্র এটা ক্লিকতে আমার কেন্দ্রবর অনুষ্ঠান লাইভ মন কি বাত, সংগীত, নাটক, খেল আর প্রতিটোপলর নির্ভরযোগ্য বাতরির সঙ্গে আমার ওয়েবসাইট আকাশবাণী .gov.in নতুন ভারত ন।